প্রিয় শ্রোতা ভাই ভনীগুলি হবাক হেঙা আর নমস্কার জানালে ইলালগন্তে প্রচার করব নিলে আজিল অভিয়ান সমূল্য অনুষ্ঠান গাছা ইর প্রচার হিরসি আকাশবাণী তুরা কেন্দ্রলাকে মিডিয়াম এপ্লে 243 দশমিক 3 মিটার আর কিলোহার্টজ 1233 নি আজি সেপ্টেম্বর মাসলা 3 তারিখ সন 2026 বিশুধবার অনুষ্ঠান আরম্ভ করব নিলে ডেনিয়েলা কোয়া এই সুন্দর বাক্যবাণী দিয়ে গরিব অয় নহয় জয় অভাব নাকি আছে বরং অয় হে জয় সকল বোলাই বাখার বিশ্রয় অনুষ্ঠান প্রথমতে আজ আপনাকে শুনব নিলে শিল্পী বেশমণি হাজংলা আওয়াজ নাকি গাওয়া স্বর্জিত ভক্তিমূলক গান কথারা হলে আয় গহর আয় নিতৈ আয় দুই ভৈ আসরণী

প্রিয় শ্রোতা ভাই বোনগুলো অনুষ্ঠান প্রথম তেজি আপনাকে শুনব পালে শিল্পী বেশমণি হাজংলা আওয়াজ নিকে গাওয়া ভক্তিমূলক গান এবার শুনব নিলে শিল্পী অনিমা আর মাধুরী হাজংলা আওয়াজ নিকে পুলিশ হাজংলা রচিত আই আই বুইনিঘেলে জাখামারা জাং খাবাগেনেও টাঙ্কু পাতা আর কুয়াবান এই জাখামারা গান্দা

0: প্রিয় শ্রোতা ভাই বিগল অনুষ্ঠান গাছানে আপনিগুলো ধর্মক শুনব পালে শিল্পী অনিমা আর মাধবী হাজংলাগাওয়া জাখামরা গান্ডা এবার আকবরক নিলে একরা সাক্ষাৎকার আমলা হাজংবাসালা উফরনি শ্রী অর্ণব হাজংগে নিমা অনিল হাজংলা সাক্ষাৎকার।
1: নমস্কার, আজি অল ইন্ডিয়া রেডিও তুরা কেন্দ্রনি মলগন আছে হাজং ভাষা নিয়ে চিন্তা চর্চা করা শ্রী অর্ণব হাজং, যাকে হাজং অর্ণব কলে আমরা খুবই চিনি, যেই হাজং ভাষা নিয়ে শ্রীমদ ভাগবত গীতা অনুবাদ করেছে আর নানান প্রবন্ধ গল্প কবিতা রচনা করেছে। হাজং ভাষালা উন্নত মার্জিত আর জনপ্রিয় করে তুলিবা বেদেন কিছু মাতৃভাষা প্রেমী সমাজ গিলাকে নিয়ে হাজং ভাষা বিকাশ পরিষদ নামে একরা ভাষা কেন্দ্রিক সংগঠন বানাছে। রাও নামে একমাত্র হাজং ভাষালা আলোচনী সম্পাদনা করিয়ে যাবা লাগিছে। ইনালে ই সমস্ত একনিষ্ঠ ভাষালা উপরে গবেষণামূলক চেষ্টা দেখিয়ে দুইদে বেসরকারি সংস্থা থকন স্বীকৃতি স্বরূপ শ্রী কৃষ্ণচন্দ্র গান্ধী আর সন্ত ঈশ্বর সেবা সম্মান পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আয় আজি স্বয়ং হাজং অর্ণব মহাশয় থাই ই বিষয়ে নিজের কানে শুনিবার চেষ্টা করং। আচ্ছা অর্ণববাবু, মোটামুটি কত বছর থকন হাজং ভাষা নিয়ে লেখালেখি বা চিন্তা চর্চা করি আছে? এটা করিবা যেয়ে কোনো বাধা বিঘ্ন দেখা দিছে নাকি?
2: অল ইন্ডিয়া রেডিও তোরা কেন্দ্রলা কর্তৃপক্ষকে মানে ধন্যবাদ মোক এদিনকে ডাকাবার কারণে। 1984 সন থকন হাজং ভাষারে কি লেখরূপ দেওয়ালা প্রচেষ্টা চলে আছে। এই সময় বিভিন্ন জায়গা নিয়ে যেয়ে হাই স্কুল ছাত্রছাত্রী গুলাকে নিয়ে হাজং ভাষা লিখিবল পদ্ধতি গেল শিখানি হবেন। পরিচিত বর্ণ স্বরবর্ণনী নয়া চিহ্ন সংযোজন করিয়ে স্বরবর্ণলা ঘাটতি পূরণ করা হবেন। প্রথম প্রথম প্রচেষ্টারা ব্যক্তিগতভাবে একক প্রচেষ্টা দ্বারা করা হয়েছে। তারপরে 1997 সনে হাজং ভাষা দিয়া রাও নামে ছয়মাসিক পত্রিকা প্রকাশ করিয়া হাজং বর্ণমালারা পূর্ণাঙ্গ আকার দেওয়া হয়। রাও পত্রিকালা প্রকাশক শ্রী অনিল কুমার হাজং আর সম্পাদক হাজং অর্ণব। এই পত্রিকারা চলমান থাকিয়া বর্তমানে 28 বর্ষণী ঠ্যাং ফেলাছে। আবার 1999 সনে হাজং ভাষা বিকাশ পরিষদ প্রতিষ্ঠা লাভ করে আর লগে লগে হাজং ভাষার আগে লেখরূপ দিয়ে পূর্ণ বিকাশ পথে আগবাড়ি নেওয়ালা দলগতভাবে কার্যক্রম শুরু হয়। দুইনানি কোনো মহৎকর্ম অতি সহজে সম্পন্ন করিব নিপায়, বাখার বাধা বিঘ্নি পার করিবা লাগা হচ্ছে। পরিষদলা কাজেও আরম্ভ থকনে বাধা বিঘ্নি ডিঙিয়া যাবা লাগা হচ্ছে আর এলাও হইয়া আছে। বাধাগুলো হলে যেমন, এক, হাজং ভাষার লেখরূপ দেওয়ালা বর্ণ বা আখলা অভাব। দুই, মানসিক বাধা, যেমন হাজং ভাষার লেখরূপ দেওয়া সম্ভব নহয় এইরকম ধারণা থাকা। তিন, রাও পত্রিকা বন্ধ করিয়া দেবাগে বেআইনি চিঠি দিয়া হরতালা হুমকি দেওয়া হয়েছে। চার, হাজং ভাষার বিকাশ পরিষদলা কার্যক্রম স্তব্ধ করিয়া দেবাগে সরাসরি হরতালকও চেষ্টা করা হয়েছে। কিছু, পাঁচ নম্বরে, কিছু ঈর্ষাকাতর ব্যক্তিগুলা পরিষদকে ভাঙাবেলা অপচেষ্টা চলিয়া আছে। এইসব বাধা সত্ত্বেও পরিষদলা স্বাভাবিক কার্যাবলী চলিয়া আছে আরও 2024 সনে পরিষদলা রজত জয়ন্তী শিল্পার জুবিলি পালন করা হয়েছে।
1: আচ্ছা, প্রত্যেক ভাষালা আখর আছে বা লিপি আছে, ব্যাকরণ আছে, হাজং ভাষালা এলাহে লেখরূপ দেবা চাবা লাগিছে, এদের গ্রহণযোগ্য করিবাগে কি কি পদক্ষেপ নেবার চেষ্টা চলে আছে?
2: প্রত্যেক ভাষালা আখর বা লিপি আছে, ব্যাকরণ আছে, হাজং ভাষার লেখরূপ পাওয়ালা প্রাথমিক ধাপনি এলাহে ঠ্যাং ফেলাছে। যাত্রাপথ বহু লম্বা, বাখার লম্বা পথ বেড়াবা লাগিব। প্রত্যেক ভাষালার বৈশিষ্ট্য অনুসারে ওই ভাষালার লিপি আরও ব্যাকরণ তৈরি হয়। হাজং ভাষারা ওলা ধ্বনিগত বৈশিষ্ট্য অনুসারে লিপি দরকার থাকিবেন। প্রতিবেশী অসমীয়া বা বাংলা লিপি হাজং ভাষা উচ্চারণলা অভাব পূরণ করিবাগে নিপায়। এই অভাবরা হাজং ভাষা বিকাশ পরিষদ পূরণ করিছে। আমরা দুইটা স্বরবর্ণ সংযোজন করিয়া স্বরবর্ণ সংখ্যা বাড়িয়া নিছে। সমাজলা শিক্ষার্থী আরও শিক্ষিত মনগিলাগে ডাকিয়া হুতু হুতু সমাবেশ ঘটিয়া হাজং বর্ণ পরিচয় আর লিখন পদ্ধতি শিকাবা লাগিছে। ইতিমধ্যে কসবানগর স্কুল, জিগজাগ স্কুল, জেকাবড়ি স্কুল, সাপালগড়ি স্কুল, তুরা দোবাসীপাড়া স্কুল আর সাপ্তকা, দেওয়ানকাটা, তুরা হাওয়াখানা এইসব জায়গা নিয়ে বর্ণ পরিচয় প্রশিক্ষণ কার্য সম্পাদন করা হয়েছে।
1: আচ্ছা, ভালো কথা। হাজং ভাষা বিকাশ পরিষদ গঠন লা উদ্দেশ্য আর লক্ষ্য কি কি থাকিবে?
2: হাজং ভাষা বিকাশ পরিষদ গঠন লা উদ্দেশ্য এক কথায় কোবা যালে কোবা লাগে হাজং ভাষাকে পূর্ণ বিকাশ করা। মানুষ যখন কোনো বিষয়ে চিন্তা করে উ সময় নিঃশব্দ ভাষালা আশ্রয় নেয়, অর্থাৎ ভাষাকে আশ্রয় করিয়া চিন্তালা গতি প্রকৃতি চলমান হয়। তবে চিন্তা করার সময়ে ভাষারা শব্দহীন থাকে, কাজে উন্নত চিন্তা করিবেগে উন্নত ভাষালা বাহন দরকার, অর্থাৎ ভাষালা বিকাশ হবাগেই লাগে। উদ্দেশ্যরে এক কিন্তু লক্ষ্যরা বাখার। সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত বর্ণনা সম্ভব নহয়, সংক্ষেপে কবা দিলে লক্ষ্যগুলা হলে যেমন ক নম্বরে হিন্ন মন্যতা থকন মুক্তি, মানে হাজং ভাষারা হুতু বা নিচ ভাষা নহয়, এ কথা কোয়া মন গেলেও নিচ নহয়, এ ভাব জাগরণ। খ আত্মবিশ্বাস জাগরণ করা, আমরাও মর্যাদা পাওয়ালা যোগ্য, আমলা ভাষারা কারোলা উপভাষা নহয়, কথিত অবস্থানই থাকতে থাকতে আমরা সংকুচিত হয়ে আসি মাত্র, লেখ্য রূপলা গতি পালে বিস্তার আহিব। গ হাজং জাতীয়তাবোধ জাগ্রত করা, ঘ হাজং সাহিত্য সৃষ্টি করা, ম হাজং ভাষা দিয়া বিদ্যালয় নিয়ে পড়ালা অধিকার লাভ করা।
1: আচ্ছা, আরেকটা জিনিস, সংগঠন বানাবা পরে সরকারি বা বেসরকারি সংস্থা থকন কিবা কিবি সাহায্য বা উৎসবমূলক কিছু সাড়া পাশে নাকি?
2: হাজং ভাষা বিকাশ পরিষদ প্রতিষ্ঠা লাভ করার সময় থকনেই নিরবেচ্ছিন্নভাবে কাজ করিয়া যেয়ে আসে। ভাষা রেগে বিকাশ করালা ক্ষেত্র নিয়ে পরিষদলা কাজ, এইসব কাজকর্ম গেলা বুদ্ধিজীবী আরো চিন্তাশীল ব্যক্তি গেলা নজর নিয়ে পরিচয় কি আমরা ধারণা করিয়া পাই, যার ফলস্বরূপ দেখিব পাই 2011 সনে পূর্বোত্তর জনজাতি শিক্ষা সমিতি হাজং ভাষা বিকাশ পরিষদলা প্রতিষ্ঠাতা সভাপতি হাজং অন্নকে কৃষ্ণচন্দ্র গান্ধী অ্যাওয়ার্ড দান করেছে। আবার 2021 সনে দেশলা রাজধানী দিল্লি মহানগরলা বিজ্ঞান ভবন অনুষ্ঠানে সন্ত ঈশ্বর ফাউন্ডেশন হাজং অন্নকে সন্ত ঈশ্বর সেবা সম্মান অ্যাওয়ার্ড দান করেছে। ইগিলে পরিষদলা কার্যাবলীর স্বীকৃতি আরও কার্যকরলা প্রেরণা দানকারী কর্মকাণ্ড।
1: আচ্ছা, যাই হোক, শুনে ভালো লাগিলে। আর এই মহৎ উদ্দেশ্যরা সার্থক করিবাগে নিজেলে সমাজ মানে হাজং সমাজ থেকে কি রকম সহযোগিতা পাবা লাগিছে?
2: সমাজলা গ্রাসরুট বা তৃণমূল পর্যায়ের মনগুলা শুরু থকনেই পরিষদকে সহযোগিতা করিয়াছে। প্রতি বছর এই পরিষদ বার্ষিক অধিবেশন আরও হাজং ভাষা দিয়া স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠান পাতে। সমাজলা মনগুলা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটিকে অংশগ্রহণ করিয়া কবিতা পাঠ করে, নৃত্য গীত পরিবেশন করে। তাছাড়া এই পর্যন্ত যেসব জায়গানি হাজং বর্ণ পরিচয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ওইসব প্রত্যেক জায়গাতে ইতিবাচক সারা আমরা দেখিছি।
1: আচ্ছা, যাই হোক, এলা শেষে আরেকটা খুব ইম্পর্টেন্টই কব লাগিব, আর আমরা জন্য তো খুবই ইম্পর্টেন্ট। বর্তমান ভারত সরকারলা ন্যাশনাল এডুকেশন পলিসি মতে বেবাক জাতি জনজাতিলে মাতৃভাষা দিয়ে পড়াশোনালা ব্যবস্থা করিবা চাবা লাগিছে, এই ব্যাপারে হাজং ভাষালা প্রস্তুতি কত দূর চলে আছে?
2: নিউ এডুকেশন পলিসি মাধ্যমে ভারত সরকার প্রত্যেক জনজাতিকে নিজের ভাষা দিয়ে পড়ালেখা করালা সুযোগ দেবাগে যে উদ্যোগ গ্রহণ করেছে, এটা খুবই মহৎ কর্ম, এদিকে আমরা স্বাগত জানাই। বিলুপ্ত পথে যাওয়ালা সম্ভাবনা থাকা জনজাতিগুলো এর মাধ্যমে অস্তিত্ব রক্ষালা আশা আলো দেখিবা পাব। হাজং ভাষা বিকাশ পরিষদ হাসং ভাষাকে যথার্থভাবে সঠিক উচ্চারণে লিখিবা পাওয়ালা উপযুক্ত বর্ণমালা বা লিপি প্রকাশ করিছে। মেঘালয় সরকার আমাকে সুযোগ দিলে আমরা পাঠ্যপুস্তক বানাবলা জন্য প্রস্তুত হইয়া আছে।
1: আচ্ছা, আমরা জানে হাজং ভাষা যুগ যুগ থেকে খালি মুখে মুখে চলে আইছে, কোন থেকে প্রেরণা পাইয়া আজি অন্যান্য ভাষা লগন সমান মর্যাদা পাবাকে চেষ্টা চালাবা লাগিছে?
2: হাপাল সময়ে মানে বাল্যকালে ডাঙরগিরা লগন যখন বাজার হাতে বা অন্য জাতিগুলো বা বেড়াবা যাবেন, ও সময়ে ডাঙরগিলা আমাকে কোবেন হাজং কথা না কদে, মানে হাজং ভাষা দিয়ে কথা কবাগে নিষেধ করিবেন। ও সময় মনে হবেন হাজংগিলা হুতুবা নিচ জাতি নাকি, যে কারণে ইজেল পরিচয় লুকাবাগে কয়। ও হুতু সময় থকনে মন নিয়ে একরা জিত আহিছে, যে একদিন হলেও হাজং ভাষা রেগে এই হীনভাব থকন মুক্ত করাবা লাগিবই। মনলা মননি নিজেকে নিয়া হীনভাব থাকিলে আত্মবিশ্বাস লুপ্ত হয়, আরও আত্মবিশ্বাস না থাকিলে বাহাল্লা শত সহযোগিতা সহায়তা পালেও জাতির প্রতিষ্ঠা লাভ করিবা না পায়। আত্মবিশ্বাস জাগাবলা নানান উপায় থাকিব পারে। তবে যেহেতু ভাষারা মনল জীবনধারা আর জিঙে থাকার লগন ওতপ্রোতভাবে জড়িত, আরও ভাষা হারালে জাতি ধ্বংস হয়। উদয় জন্মে মই সর্বপ্রথম হাজং ভাষালা বিকাশ করারাই পইল করণীয় মনে করিছে।
1: আচ্ছা, একটা জিনিস জানি বাগে কৌতূহল হয় যে দুই দে পুরস্কার পাওয়ালা পরে মননে কি রকম অনুভব হলে?
2: 2011 সনে কৃষ্ণচন্দ্র গান্ধী অ্যাওয়ার্ড দেওয়ার পরে তখন পইল ধারণা আহিলে আমরা যে কাম করে আছে এই কামগুলো বাইরের সমাজলাও দৃষ্টিতে পড়িব লাগিছে। আমরা যখন কাম করে থাকিবন তখন কই আমরা প্রতি দৃষ্টিতে না দেয় উদলে কোনো আমরা ধারণা না থাকিবন। আমরা সমাজলা কাম করিব লাগে, সমাজলা ভাষাকে উন্নত করিব লাগে, শিক্ষা বিস্তার করিব লাগে, এই কাম নিয়ে করে যাচ্ছে। কিন্তু যখন দেখলাম অন্য সমাজ আমরা এই কর্মকে স্বীকৃতি দিয়ে আছে তখনই ধারণা আসছে না রে বাহিরের শিক্ষিত সমাজ আমরা এই কর্মকে উৎসাহিত করিব লাগিছে। তখন একটা ধারণা আইলে যে আমলা কামরা অবশ্যই সত্যি পথে চলে আসে। তারপরে ভাবিলে যে কাজগুলো আমরা সঠিক পথে করে আসছি এটা যখন স্বীকৃতি পাওয়া যোগ্য কাজে এরপরে আমাকে আরো ভালোভাবে কাম করে আরো চালিয়ে যাওয়া দরকার, এই হিসাবে আমরা জোর তোর করে কাজ চলে আসে। এবং এই আমরা কাজে জোর তোর চলে আসে এদের লেগে আমরা প্রমাণ পাই 10 বছর পরে অর্থাৎ 2021 সনে আবার সন্ত ঈশ্বর সেবা সম্মান দেওয়া হয়েছে। সন্ত ঈশ্বর সেবা সম্মান ইদেল বর্ণনা দিলে কবা লাগে আমরা যে কাম করিছে ইদা ঈশ্বরীয় কাম। আর যদি আমরা হাজং সমাজবিদ আমরা করে আছি কিন্তু একটা সেবামূলক এবং ঈশ্বরীয় কাম এই স্বীকৃতি আমরা পাশে। আর ইদা ইলা প্রতি একটা শ্রদ্ধা আমরা কামের প্রতি আমরা নিজেকে শ্রদ্ধা হয়েছে আমরা যে কাম করিব লাগছে ইদা আসলে শুধু আমার জন্য নহয় ইদা সেবামূলক কাম এবং ইদা ঈশ্বরলা সেবামূলক কাম ইদা ঈশ্বরলাকও সেবা হয়ে আছে।
1: মানে খালি সমাজলা মানছে নয় অন্য সমাজ থেকেও আমরা কামলা প্রতি একটা লক্ষ্য রাখি আছে বা উৎসাহ দেবা লাগিছে বা প্রশংসা করে আছে এই জন্য ধন্যবাদ।
2: ফলে আমরা গতির আরো বৃদ্ধি পেয়ে আছে।
1: বাখার বাখার ধন্যবাদ হাজং অর্ণব মহাশয়কে। আমরা অল্প সময়ে বাখার সা জানিব পালে আমরা হুবই জানে সবাকে দিয়ে সব কাম নহয় কাজেই যে বিষয়ে জ্বালা আগ্রহ বেশি চেষ্টা বেশি যেই জিদে নিয়ে সাধনা স্বরূপ জীবন ভরা লক্ষ্য নিয়ে এগিয়ে যায় সমাজলা স্বার্থে জাতিলে উন্নতি বেদেন সমাজলা মন গিলেকে যতদূর সম্ভব সহযোগিতা করিয়ে যাবা লাগে ই আশা নিয়ে প্রিয় শ্রোতা গিলা থাই আন্তরিক ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানটা এটাতে ক্ষান্ত করিলেন।

শ্রী কৃষ্ণচন্দ্র বাতা বিজয়ী অর্ণব হাজংলা সাক্ষাৎকারলা পরে আপনিগুলো শুনিও পালে শিল্পী কাবেরী হাজংলা গাওয়া আরুনি গান্ডা এই গান্ডাল মতে অনুষ্ঠান গাছলা সময় আজিক ইডতে শেষ হয়ে আহিলে আশা করি আপনিগুলো খুবই ভালো আছে আর হুবালা মঙ্গল কামনা লগন ইডতে মই আজিক বিদায় নিলে দণ্ড।

খনাত মুসংবা সাকান চিখন চিনি প্রোগ্রাম অনারম ছাকসোয়া আকাশবাণী তুরা মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অথরিটি শিলং বাক্সা নাঙরমেনবা চিরং চি বিশকরাংকো রপঙে রাখিয়ানি বিদুং আগান গ্রকানি প্রোগ্রামকো রিচাগনি সতপ্রি গথাম পয়েন্ট গথাম সা মিটার মিডিয়াম ওয়েভ বা হাজাল সা রিচাগনি খোলা চি গথাম কিলোহার্সো গামাতিঙা সাল খারি রাংনি দংথাং রুরুইঙানি চি আর মখা ওয়ানি ঠিক উং জানি আসেল খারিও চিনা দলানিকো আর চিমক রাংনি থপাঙানিকো ছাগ্রং নাঙিঙা মেক আরাইজ প্রজেক্ট নিগতা উমিউ আর গানোল চিবিসিক সেফাং জোল কো নালজকি রাখি না আর চিমক রাংকো থাঙাত ফেলনা আর সাল খারি রাংকো আপসা নোয়াত না মুকসঙ্গ